0: 만 년아스자타노요.
1: 이야 Perabot la jaeng mi ke perabot la mi Wat nyet mendet ya nyang nyak kot nyak ben kuang pol Iya di gua dulu kon jok tung te kon eut tung te kon eut bab di pe mai ti wit iya di gua dulu bar ram cha pe jro di gua dulu kon nam cha pa no pam nam hoj dum na di gua dulu kon jo tung te kon eut Wat nya ta ma kon tiet nya yat wat nya pon dat nya ak wat nya ban kwang pol dar lung bung tel drik dar lung bung tel drik ling re nong bu tel cha ya le te ra pu Tet pru te tam ridu, au au, tet pru te tam ridai, char nu char kap chabi pa tam rinya, mo tar ba i lang na, te la oi te ngai engko, he oi te ngai engko ko chiri te ngai engko, te ra pe ba na pe ko chuit nul, pa dul engko khat nge, pa jre ngat, la la la la na, man chablu tam du ring che, เฮ้ยเคล็กตะเลิกอยากละมาเคล็กตะเลิกเคล็กตะโลกป้องตาป้องจูกบักซุ่มตะเอ๊กเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเมียตะเอ๊กจิตติโบโยกโลกพร้อมโจกเฮ้ยเฮ้ยเฮ้ย